हवा बन के जो तू आए तुझे खुशबू बना दूंगा। इट्स द वॉइस ऑफ हितेश मोरक सामवेत अरमान मलिक एट द फिल्म ये साली आशिकी एट द यार 2019। I hope you enjoy the Ghana on Ujala Radio. Ik hoop dat je lekker aan het genieten bent. Ik zeg ik mooi mooi Ghana, groep Zurit Ghana, feel good Ghana. En tussendoor natuurlijk ook een beetje love Ghana. Zo doen we dat bij de one and only Ujala Radio.

0: live vanuit de Hoofdstad. Ujala Radio.
1: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.
0: Ujala Radio, देश भर में तू जाने है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में, हर कोना में, ओटो में, घर में सुनाई देता है Ujala Radio, DAB Plus के जरिए उजाला इस फन हेल नीलांग तू जाने है तो ढिंढोरा बजा दीजिए. Ujala, pees krijgen. Ujala's Diwali Festival of Lights. Zondag 1 november in Meervaart. Met Sanjay Jodha, Maus Milroy, Indrunil Roy, Ravinder Singh Bedi. En muzikale begeleiding is in handen van Avishkar Orchestra. Presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november. Ticket wacht bij Galilena. Our program Shurhone Walhe. Vanaf 2:30. Raad 8:30. Fakkeloptocht gezet. Hebben we een George's concert. Doorgaat hier. Tickets vanaf €15. Wacht bij Galilena via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee. Avisé, shop de

0: यू आर उजाला रेडियो, ये हैं सुनो वालों और उजाला रेडियो सबको एक फेली स्टेयर करे है जेकर जेकर आज फरिया रहेगा। और उजाला रेडियो के जरिए हम अभी थोड़ी देर में बात करने वाले हैं मैं तो आनंद चंद्रिका सिंह लुफ्त ऑनवेयर पर। देखिए कौन बात लेके आएगा, शायद हो सके हम की आज के बारे के समाचार के बारे में हम लोग कुछ बात करने वाले हैं। Goedemiddag met...
1: Kijk zei Lloyd.
0: Mooi.
1: Maar netjes de kai gaat peer toe.
0: Hij kan niet hoor. Dus ja, dus als je netjes gekleed bent en dan opgefrist bent en al, dan voel je ook lekker. Hè? Dan ben je gewoon lekker in je vel. En dan, ja, stapt iets mooi lekker op.
1: Nee, maar zo is het. Zo is het gewoon. Dus als je een beetje ziek bent, dan moet je gekleed zijn zoals ik ben nu. Ik wil t-shirt beginnen klaar. Dan voel je je niet
0: morta,
1: lekker.
0: Ja.
1: Dan voel je
0: ja.
1: niet helemaal lekker, dan hoef je niet heel mooi
0: dus
1: te gaan
0: maken. Dus toen mag je zeggen dat je niet bemaar bent. Dat je niet fit bent.
1: Nou, Hamangila bole, het hangt ermee samen. Dus inderdaad, kleding en hoe je voelt. En omgekeerd ook hoor.
0: Ja.
1: Door mooie kleding aan te trekken. Kom mooi zoeker. Ga je